0: 하그 프로그램 티피에 티모 멘타그스텝 스납 예키 카투카니기 심보 징팁 샤팡 가코르 농컨리 반크란치피 다이 프로페서 킨팜싱 농컨리
1: 가카나코르 기 농컨리 산코르 하토 피텝 바키콘 우흔요 트랩 기당 엣스캠 하두 멘타 멘네 하카텝코르 텝카 하바옹 텝코르 텝카 কামমত এ তং বান ইথু উনো উকুর বাত উনো উখা কনে কৌরু ইয়কি রুকম খেন কুর বফের বফের কি খুন উহিউত্রেপ কে বকন্থোপ ইয়ক খেন কুর নে শিকুর ককনেট কিন কাম কুর কয়তে কুর বাত কিং কুর হাবং ইং খেন কুর কতা কমুত বাঙি দেই শিকুর বাত বাঙি দেই না জো কসনাম নি মি না জো উসম্বাই থাওলং বাত কু কৌবে হিনই হবি ওং কাম কুর ইে কুর বাত তিং কুর কে কুদ্রু বাঙি লা নমদন কনু কনু কিংয়দে লিংবা কসনাম নে উথাওলং কৌবে তংবা লা কলং কুমনু কুমনু রু শিসেন হাব কৌ কুর কলয় খেন কুর বাত কৌ পাত কংখা সংমান কম্বেদ সু দলৈ রু হাতো ফিটেপ পাত বা কৌ পাকৌ কুর কিখুন উহিউত্রেপ কদন লাকি খানা বয়থু সফং ক জিংসদং জং কুর হাতু ফিটেপ বাকি নেকি খানা অমতং বাকি পেন্সখেম ইয়ক লং ইং কুম কলং জং কুর ইয়কৌবই তিনরাই কুম কমে কব নিংকং উথাওলং কুম উখপা উব নিংকং বাট ইয়ুৎয়া কুম উকি উব নিংকং হিনরাই রু কিদ পনপাও শাইক দার হাঙি বা ওয়াটলাঙি দন হিউ ট্রেপ নে হিউ কন হুন হিনরে কাজ বনরিউ কে হি কৌ কুম বানু আই নুকসা হাংনে হাক কুর নং কনরি নিঙেজ বা জিংয়দে জংি বাত কি লিংদো নংব্রি কি লিংদো কিনশি কি সাদাব বাত কি পাসা কে হি কখেন কুর কতা কবদ দন কিংয়দে লিংবা কসনাম কাতকুম কখানা কুর জংি কদে শিবন্তা জং কৌ পাত কুর কব ইয়ার ভা কব নাকিথান কুপলি কৌবে তিনরা জংকা কদে কত কবর কুপলি নে কিনজা ব্লে জং কওয়া কুপলি কব উলক জংকা উদে উয়ালে উব পাও হকদুর জংকাক্ষাত বা ইতনাত ভা কনে কুর নমার বা কদে গব মি না কিনজাবলে কলং গব দন বোর ভা বাট কৌ ক জিংলং বকৃপং জংকা কলং বা অম জুদন বাপ নপদং কি দখত জংকা কুম্বন সু বাতাই লিংকট হাংনে কতা কিং বম ইয়াব জং কুর কলা লং পান কিং তেম কি দখত জংকা নমার বা কিং এম সা জং কি কাম ওয়ান রংকাত বাট কিং লং সামলা বম চুকুত লিমনে বাট কচ কখিয়া কব পাকা বু